রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা।